শুনছেন এনিস্টো ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 29শে সেপ্টেম্বর মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। এনএসকে জানতে পেরেছে যে জুলাই মাসে একটি বড় ভূমিকম্পের পর সহায়তার প্রয়োজন থাকা সত্ত্বেও জাপানের কুমামোতো জেলার একটি শহরের অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে না। ইয়াতসুশিরো শহরের কর্মকর্তারা জানিয়েছেন, গত শুক্রবার পর্যন্ত তারা এমন অন্তত প্রায় 2000 পরিবারের তথ্য রেকর্ড করেছেন। শনিবার পর্যন্ত শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে যতগুলো পরিবার আশ্রয় নিয়েছিল এই সংখ্যাটি তার 4 গুণেরও বেশি। আশ্রয় কেন্দ্র ব্যবহার করা এড়িয়ে চলা ব্যক্তিরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নিজেদের বাড়িঘরে বা অন্য কোথাও অবস্থান করছেন। তারা কী ধরনের জীবনযাপন করছেন এবং কীভাবে তাদের সহায়তা দেওয়া সম্ভব তা নির্ধারণ করা কঠিন হওয়ায় তাদের অদৃশ্য আশ্রয় প্রার্থী হিসেবে অভিহিত করা হচ্ছে। ইয়াতসুশিরোর কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে এবং ত্রাণ সামগ্রী নিতে আশ্রয় কেন্দ্রে আসা লোকদের সাথে কথা বলার মতো পদ্ধতির মাধ্যমে অদৃশ্য আশ্রয় প্রার্থী থাকা পরিবারগুলোর সংখ্যা গণনা করেছেন। অদৃশ্য আশ্রয় প্রার্থীরা আশ্রয় কেন্দ্রে যেতে অস্বীকৃতি জানানোর যে কারণগুলো দেখিয়েছেন তার মধ্যে রয়েছে নিজ বাড়ি থেকে কৃষি জমির অতিরিক্ত দূরত্ব এবং ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ। নগর কর্তৃপক্ষ এই ধরনের আশ্রয় প্রার্থীদের মধ্যে পানি, খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণের পরিকল্পনা করছে। তারা অন্যান্য কল্যাণমূলক সহায়তা প্রদানের জন্য কাজ করবে, যেমন বয়স্ক নাগরিক বা প্রতিবন্ধী ব্যক্তি থাকা পরিবারগুলোতে জনস্বাস্থ্য বিষয়ক নার্সদের পরিদর্শন। জুলাই মাসের শক্তিশালী ভূমিকম্পটি দেশে 0 থেকে 7 মাত্রার স্কেলে 6-এর উচ্চমাত্রার তীব্রতা ইয়াতসুশিরো শহরকে কাঁপিয়ে দিয়েছিল। জাপানে বর্তমানে চলমান 2026 এশিয়ান গেমসের আয়োজকরা ক্রীড়াবিদদের জন্য কন্টেইনার হাউস উন্মোচন করেছেন। মূলত কিছু বিদেশি অংশগ্রহণকারীর পক্ষ থেকে সেই সুবিধাগুলোর উন্নতির দাবির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইচি নাগোইয়া এশিয়ান গেমস আয়োজক কমিটি রবিবার বাসস্থানগুলো উন্মোচন করেছে। বিদেশ থেকে আসা কিছু ক্রীড়াবিদ প্রায় 2000 মানুষের আবাসন সুবিধা সংবলিত বাড়িগুলোর মানোন্নয়নের জন্য অনুরোধ করেছেন। তাদের মধ্যে অনেকেরই অভিযোগ যে থাকার কক্ষগুলো অত্যন্ত সংকীর্ণ এবং বিছানাগুলো প্রয়োজনের তুলনায় বেশ ছোট। কমিটি জানিয়েছে তারা উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে এবং ক্রীড়াবিদদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করবে। গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই পরিচালনাগত ধারাবাহিক কিছু ভুল ও সমস্যা আয়োজনটিকে বিপর্যস্ত করে তুলেছে, যা আয়োজক কমিটির ব্যবস্থাপনা নিয়ে বিদেশি গণমাধ্যমে করা সমালোচনার জন্ম দিয়েছে। গত 18 সেপ্টেম্বর পুরুষদের হকি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভুলবশত উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই ঘটনাকে মানবিক ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছে আয়োজক কমিটি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ার দলের কাছে ক্ষমা চেয়েছেন এবং কমিটি আনুষ্ঠানিকভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করে। ক্রীড়াবিদদের পরিবহনের জন্য ব্যবহৃত বাসের সময়সূচি নির্ধারণে বিলম্ব ও ত্রুটির কথাও ক্রীড়া দলগুলো উল্লেখ করেছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের আবহাওয়া কর্মকর্তারা একটি শক্তিশালী টাইফুন দক্ষিণাঞ্চলীয় দ্বীপের দিকে এগিয়ে আসায় সেই এলাকার বাসিন্দাদের উঁচু ঢেউ ও প্রবল বাতাসের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অস্থিতিশীল আবহাওয়ার কারণে দেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে সম্ভাব্য ভূমিধসের বিষয়েও তারা সতর্ক করছেন। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সোমবার দুপুর 12টা পর্যন্ত টাইফুন সুরিগে ওকিনাওয়া জেলার মিনামি দায়িত্বজিমা দ্বীপের উপকূল বরাবর পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। জেলা জুড়ে প্রবল বাতাস বইছিল। সোমবার ভোরে কিতা দায়িত্বজিমা দ্বীপে ঘণ্টায় 100 কিলোমিটারের বেশি গতির দমকা বাতাস রেকর্ড করা হয়েছে। এদিকে একটি শরৎকালীন বৃষ্টিবলয় জাপানের উত্তর থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বায়ুমণ্ডলীয় পরিস্থিতিকে অত্যন্ত অস্থিতিশীল করে তুলেছে। এজেন্সি জনগণকে ভূমিধসের ব্যাপারে উচ্চ সতর্কতা অবলম্বন করার এবং বজ্রপাত ও দমকা হওয়ার বিষয়ে সাবধান থাকার আহ্বান জানাচ্ছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে যে তারা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বিমান ঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, মার্কিন বাহিনীকে ইরানের স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য

0: গণমাধ্যমের খবর অনুযায়ী ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তার বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত সব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে। এই ঘটনায় ইরান বা অন্য কোনো দেশের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ বলে খবরে আরো জানানো হয়। ইসরায়েলে সম্প্রতি পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে যে শাসক ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং 27 অক্টোবর নির্ধারিত সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে হচ্ছে না। ক্ষমতায় থাকতে আগ্রহী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় তার ডানপন্থী লিকুদ পার্টি এক সমাবেশে ভাষণ দেন। কয়েকদিন আগে ইসরায়েলি টিভি চ্যানেল 12-এর প্রকাশিত জনমত জরিপের ফলাফলে দেখা গেছে যে লিকুদ পার্টি নির্বাচনের আগের তুলনায় সংসদীয় আসন সংখ্যা 1/3 বেশি হারাতে পারে। এই জরিপের ফলাফলে আরও ইঙ্গিত পাওয়া যায় যে বিরোধী দল ইয়াশার পার্টি বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। আগামী মাসের শুরুতে চলমান ইহুদি ছুটির মরশুম শেষ হওয়ার পর নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।